Más tarde, Juan, me cargué, pirle, un, mira, un, era el más, ¿no? Hombre, pirar su cuchipian, churi, ya, pa, yo, ti, campucho, quinta, anduque, esto, pa, enchatar, ya, duche. কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাতো এডুকেশন সেন্টার হো নিয়া ও সিপিএন মা তো কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাওনে রোকে কতম বিক্রি হালে না ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই সব স্কুল অফিস দুম সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা ছ হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম ও ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট ফোন পর জোড়ি ছ থাও আমার মনে রাগে রাখে সব তাল নো বেতাল মহিলার ফির দুঃখ পাইয়ে লান ঝুষি সব ফোন নম্বর 021-545-787-98-42-35-541 সব হয় গুড ভেরি গুড ভেরি গুড